0: করুন। চৌত ভিড় কাডু গে আমি বেতা দেওয়া কাডু গে আমি পড়গে ছোট দেওয়া কাডু বেতা গুড়গে ছোট দেও আলগে কিংবা বস মাসে গালু গে আমি ত্যাচ অভিমান করু গে আমি ত্যাচ অভিমান করু। পাঁচু ভিড় দাডু গে আমি পাঁচুই পাণ্ডব আডু গে আমি পাঁচুই পাণ্ডব আডু পাঁচুই পাণ্ডব আলগে কিংবা বস মাসে গালু গে আমি ত্যাচ অভিমান করু গে আমি ত্যাচ অভিমান করু।
1: পোয়ো হো খুব প্রকারচো আসতাত। পারম্পারিক লোক জিনে কডেন হো ওয়ুয়ানচো সম্বন্ধ আসা। চড করুন লগ্ন কার্যাক যেন বাইলো জমতাত তেন্না উমেদিন হো ওয়ুয়ো মনতাত। সুমতী হটফটকর আনি ভৈনী হো ওয়ুয়ো আতা মনতল্যো তে নবর্যাক হলদ কাডতানা মনতাত।